0: हवस् त श्रोता, चलचित्र बर्फीबाट निखिल पल जर्जको स्वरमा यस गीतको साथै अब अहिले भने पुरा हुन्छ फिल्म सङ्गीतको प्रस्तुति। समय यस बेला बिहानीको 9:15 हुन लागिरहेछ। अब अघिल्लो क्रममा समय भइरहेछ समाचारको। केही क्षणमै कोलकाता केन्द्रको बङ्गला समाचार रिले गरी यस केन्द्रबाट सुनाउनेछौँ। जोडिरहनुहोस् आकाशवाणीसँग।
1: आकाशवाणी खबर पढ़ सुदीप बसु। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাট ও দমন সফরে যাবেন। 21,800 কোটি টাকার নানা প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। প্রধানমন্ত্রী বিশ্ব যোগাসন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অ্যাথলিটদের যোগা 365 প্রচার অভিযানের আন্তর্জাতিক দূত হতে আহ্বান জানিয়েছেন। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া আজ দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণা করতে চলেছে। ভোটার তালিকার বিশেষ শিবির সংশোধনের ভিত্তিতে অযোগ্য রেশন গ্রাহকদের চিহ্নিত করে নাম বাদ দেওয়ার নির্দেশ জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার। আজ বিশ্ব পরিবেশ দিবস। এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, সরকারের প্রচেষ্টায় দেশে বনভূমির পরিমাণ বেড়েছে। পুরুষদের অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকি প্রতিযোগিতার সেমিফাইনালে আজ ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হচ্ছে। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাট ও দমন সফর করবেন। সুরাটে তিনি সড়ক, বিদ্যুৎ এবং শিল্পক্ষেত্রে অন্তর্ভুক্ত 18,800 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। শ্রী মোদী সুরাটে 200 শয্যা বিশিষ্ট একটি ইএসআইসি হাসপাতালের উদ্বোধন করবেন, যা বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আধুনিক মানের স্বাস্থ্যসেবা প্রদান করবে। এছাড়া প্রধানমন্ত্রী গুজরাট সরকারের বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগেরও উদ্বোধন করবেন। এর মধ্যে রয়েছে আধুনিক বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন এবং দাহেজ পেট্রোলিয়াম এলাকায় বর্জ্য নিষ্কাশন ও পরিশোধন সংক্রান্ত উন্নত পরিকাঠামো। প্রধানমন্ত্রী মোদী আজ সন্ধ্যায় দমন সফর করবেন এবং প্রায় 2,970 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রী প্রায় 1,340 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন উৎসর্গ করবেন। এর মধ্যে রয়েছে নমো বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবন এবং নমো হাসপাতাল। প্রধানমন্ত্রী বিশ্ব যোগাসন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অ্যাথলিটদের নিজেদের দেশে ফিরে গিয়ে আয়ুষ মন্ত্রকে যোগা 365 প্রচার অভিযানে আন্তর্জাতিক দূত হতে আহ্বান জানিয়েছেন। আহমেদাবাদে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল শ্রী মোদী বলেন, সমস্ত গোষ্ঠী বা সম্প্রদায়ের মধ্যে আরও স্বাস্থ্যকর জীবনযাপন এবং যোগের সঙ্গে সারা বছর যুক্ত থাকাকে উৎসাহিত করতে আয়ুষ মন্ত্রক যোগা 365 অভিযানের সূচনা করেছে।
2: मैं इस वर्ल्ड योगासना चैंपियनशिप में भाग लेने वाले सभी खिलाड़ियों से भी आग्रह करूंगा, जब आप अपने अपने देशों में लौटे तो योग के इस संदेश को भी अपने साथ लेकर जाएं। आप सभी अपने अपने देशों में योगा 365 के एम्बेसडर्स बन सकते हैं। आपका अनुभव और योग के प्रति आपका विश्वास पूरे विश्व को इस संदेश से जोड़ सकता है।
1: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ডেনমার্কের বিদেশমন্ত্রী লাস্ক লুকে রাসমুসেন এবং সেদেশের জনগণকে তাদের সংবিধান দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক পোস্টে ডক্টর জয়শঙ্কর বলেছেন, ডেনমার্কের সঙ্গে সুস্থায়ী কৌশলগত অংশীদারিত্ব এবং বহুপাক্ষিক সহযোগিতা আরও মজবুত করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া আরবিআই আজ দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণা করবে। আরবিআইয়ের গভর্নর সঞ্জয় মালহোত্রা এদিন মুদ্রানীতি বিষয়ক কমিটির সিদ্ধান্ত ঘোষণা করবেন। ভারতীয় স্টেট ব্যাংকের সাম্প্রতিক রিপোর্টে মুদ্রাস্ফীতি, অশোধিত তেলের দাম বৃদ্ধি, টাকার মূল্য কমে যাওয়া এবং সম্ভাব্য দুর্বল মৌসুমি বায়ুর মতো প্রতিকূল পরিস্থিতির মোকাবিলায় সুদের হার অপরিবর্তিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপদেষ্টা হিসেবে তরুণ কাপুরের মেয়াদ আরও 1 বছরের জন্য বাড়ানোর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভার নিয়োগ কমিটি। কর্মী ও প্রশিক্ষণ বিভাগ ডিওপিটি জানিয়েছে, প্রধানমন্ত্রী দপ্তরে 1987 ব্যাচের অবসরপ্রাপ্ত আধিকারিক তরুণ কাপুরের বর্ধিত মেয়াদের কার্যকাল চলতি মাসের 10 তারিখ থেকে শুরু হবে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী এবং কেন্দ্রীয় সড়ক ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কারি গতকাল নতুন দিল্লিতে ভারতের প্রথম ফ্লেক্স ফুয়েল চালিত যাত্রীবাহী গাড়ির শুভ সূচনা করেছেন। মারুতি সুজুকির তৈরি ওই বিশেষ গাড়িগুলি E20 থেকে শুরু করে E100 ধরনের ইথানল ও পেট্রোলের মিশ্রণে অনায়াসে চলতে পারে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী বলেন, যাত্রীবাহী গাড়ির বাজারে এই ফ্লেক্স ফুয়েল প্রযুক্তির আগমন দেশের জ্বালানি রূপান্তরের ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা। শ্রী পুরী জোর দিয়ে বলেন, আরও বড় আকারে ফ্লেক্স ফুয়েল প্রযুক্তির ব্যবহার শুরু হলে ইথানল ভিত্তিক যানবাহনের কার্যকারিতা বহুগুণ বেড়ে যাবে। শ্রী গডকরি এই পদক্ষেপকে অসাধারণ এবং দূরদর্শী সাফল্য হিসেবে বর্ণনা করেছেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএসের দ্বিতীয় সরসংঘ চালক মাধব সদাশিবরাও গোলওয়ালকরের প্রয়াণ দিবসে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিমন্ত্রণ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক সোশ্যাল মিডিয়া পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রী গোলওয়ালকর সাংস্কৃতিক জাতীয়তাবাদকে একটি শক্তিশালী আদর্শগত ভিত্তি দিয়েছিলেন। তিনি দেশ গঠনে সবচেয়ে বড় শক্তি হিসেবে সেবাকে প্রতিষ্ঠা করেন। তার দূরদর্শী নেতৃত্বে সংঘ জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে মানুষকে জাগ্রত করেছিল। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভোটার তালিকার বিশেষ শিবির সংশোধনের ভিত্তিতে অযোগ্য রেশন গ্রাহকদের চিহ্নিত করে নাম বাদ দেওয়ার নির্দেশ জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের খাদ্য সরবরাহ দপ্তরের এক নির্দেশিকায় বলা হয়েছে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর এসআইয়ের প্রক্রিয়ায় যাদের নাম অনুপস্থিত, স্থানান্তরিত, মৃত বা ডুপ্লিকেট হিসেবে চিহ্নিত হয়েছে তাদের রেশন কার্ডের তথ্য যাচাই করা হবে। যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন অথবা নাগরিকত্ব সংশোধিত আইনের অধীনে আবেদন জমা দিয়েছেন তাদের রেশন কার্ড আপাতত সক্রিয় থাকে। পূর্ব মেদিনীপুরের তাজপুরী গভীর সমুদ্রবন্দর নির্মাণের প্রকল্প থেকে পশ্চিমবঙ্গ সরকার পাকাপাকিভাবে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে। এর পরিবর্তে পূর্ব মেদিনীপুরের দাদন পাত্রবাড়ি নতুন সমুদ্রবন্দর তৈরির পরিকল্পনার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে গতকাল কেন্দ্রীয় জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে বৈঠকের পর তিনি জানান, তাজপুর প্রকল্পের বাস্তবায়নের জন্য পরিকাঠামো প্রস্তুত ছিল না।
3: আমরা দেখেছি ওটা ভায়াবিলিটি ছিল না, কারণ গভর্নমেন্টের হাতে কোনো ল্যান্ড ছিল না। তাজপুর থেকে 10 কিলোমিটার দূরে দাদন পাত্রবাড়, যেখানে সল্টের পুরনো ফ্যাক্টরি ছিল, সেখানে 1700 একর ল্যান্ড রাজ্য সরকারের হাতে রয়েছে। আমরা এখন ওইটা নিয়ে এগোব।
1: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি বলেন, এই দিনটি পরিবেশ রক্ষা এবং সুস্থায়ী উন্নয়নের প্রতি আমাদের অঙ্গীকারকে আরো দৃঢ় করবে।
4: हमारी पृथ्वी भारत में जिसे माँ का रूप माना गया है, उसकी रक्षा, उसका संरक्षण, उसका संवर्धन हर पीढ़ी का दायित्व होता
5: है। ये एक शब्द है लाइफ, LIFE, यानी लाइफस्टाइल फॉर एनवायरनमेंट। आज जरूरत है कि हम सभी लोग एक साथ आकर कलेक्टिव पार्टिसिपेशन के साथ लाइफस्टाइल फॉर एनवायरनमेंट यानी लाइफ को एक अभियान की तरह आगे बढ़ाए।
1: এ উপলক্ষে আজ দেশজুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান সহ কেন্দ্রীয় মন্ত্রীরা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন।

0: নেপালের বিদেশমন্ত্রী শিশির খানাল আজ দুদিনের সফরে ভারতে আসছেন। বিদেশমন্ত্রী ডক্টর এশিয়া শঙ্করের আমন্ত্রণে তাঁর এই সফর। সফরকালে তিনি ডক্টর জয়শঙ্করের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। নেপালের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা হবে। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ সত্ত্বেও ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। নতুন দিল্লির সঙ্গে মস্কোর কৌশলগত অংশীদারিত্বের প্রশংসা করে তিনি আরও বলেন, দুদেশের অর্থনৈতিক সম্পর্ক আরও মজবুত করতে রাশিয়া বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত সরকার যে কঠোর পরিশ্রম করে চলেছে, দেশের অর্থনৈতিক বৃদ্ধি তারই প্রতিফলন বলে পুতিন জানিয়েছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, জম্মু কাশ্মীর, লাদাখ, মধ্যপ্রদেশ, ওড়িশা, রাজস্থান এবং উত্তরপ্রদেশে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের কমলা সতর্কতা জারি করেছে। এছাড়া কর্ণাটকের উপকূলবর্তী অঞ্চল কেরালা ও মাহে, উত্তর কর্ণাটক এবং তামিলনাড়ু, পুদুচেরি এবং কড়াইকলের কিছু অংশে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তর পূর্ব ভারতের কিছু অংশ, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, সিকিম, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, ত্রিপুরা ও অন্ধ্রপ্রদেশের বেশ কিছু অংশেও আজ বৃষ্টিও হতে পারে। অন্যদিকে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, ওড়িশা এবং তামিলনাড়ুতে আজ গরম ও আর্দ্র আবহাওয়া বজায় থাকবে। অনূর্ধ্ব 18 পুরুষ এশিয়া কাপ হকি প্রতিযোগিতার সেমিফাইনালে আজ চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত। জাপানের কাকামিগাহারা হকি স্টেডিয়ামে এই খেলা হবে। পুল এতে 9 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে শেষ করে শেষ চারে জায়গা করে নিয়েছে ভারত। অন্যদিকে অনূর্ধ্ব 18 মহিলা এশিয়া কাপের গ্রুপ পর্বে অপরাজিত থেকে সেমিফাইনালে পৌঁছে গেছে ভারতের মেয়েরা। আজ তারা ফাইনালে ওঠার লড়াইয়ে চীনের মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাট ও দমন সফরে যাবেন। 21,800 কোটি টাকার নানা প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া আজ দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণা করতে চলেছে। আজ বিশ্ব পরিবেশ দিবস। এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, সরকারের প্রচেষ্টায় দেশে বনভূমির পরিমাণ বেড়েছে। খবর এখনকার মতো শেষ হলো।
1: নমস্কার, ইয়ো আকাশবাণী খরসাং হো, প্রাদেশিক সমাচার সিলভেস্টার লেপচাবাট শুনহোস। প্রথম প্রমুখ সমাচার। পশ্চিম বঙ্গালকা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীলে হিজ কলকাতামা জল মেট্রো সেবা শুরু গর্নে ঘোষণা গর্নুভएको छ। পশ্চিম বঙ্গালকো বিধানসভামা রাষ্ট্রীয় ই বিধান অ্যাপ্লিকেশন নেওয়াকো ক্রিয়ান্বয়নকো লাগি হিজ ত্রিপক্ষীয় সমঝোতা পত্রমা হস্তাক্ষর ভएको छ। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ভোলি পশ্চিম বঙ্গালকো ভ্রমণমা রহনুহুনেছ, যাহাঁ উহাঁলে রোকিয়েকা রেল পরিযোজনা প্রগতিকো সমীক্ষা গর্নুহুনেছ। পশ্চিম বঙ্গালকো সত্তারূঢ় ভারতীয় জনতা পার্টি সরকারলে গ্রামীণ প্রশাসনিক প্রণালী বলিয় বনাউন পঞ্চায়েত তহমা লামো সময়দেখি রিক্ত রাখা হাজারো পদহরু ভর্নে প্রক্রিয়া শুরু গরেকো ছ। অনি পশ্চিম বঙ্গাল সরকারলে 1 জুলাইদেখি নয়া গ্রামীণ রোজগার যোজনা, বিকশিত ভারত গ্রামীণ রোজগার আর আজীবিকা সম্বর্ধন মিশন বিবি গ্রামীণ জি শুরু গর্ন লাগেকো ছ। अब समाचार विस्तारमा। पश्चिम बंगालका मुख्यमन्त्री शुभेन्दु अधिकारीले हिजो कोलकातामा जल मेट्रो सेवा सुरु गर्ने घोषणा गर्नुभएको छ। सचिवालयमा केन्द्रीय जहाजरानी मन्त्री सर्वानन्द सोनोवालसँगको उच्च स्तरीय भेटपछि उहाँले यस आशयको जानकारी दिनुभएको हो। यस बैठकमा राज्य र केन्द्रबीच जलमार्ग र बन्दरगाह विकाससँग सम्बन्धित धेरै महत्वपूर्ण मुद्दाहरूमा सहमति भएको छ। मुख्यमन्त्री श्री अधिकारीले कोलकातामा वाटर मेट्रो परियोजनालाई द्रुत गतिमा अघि बढाइ जानकारी दिनुहुँदै यसले शहरको नदी मार्गमा परिवहन र थप सुविधाजनक तथा आधुनिक बनाइनेछ। उहाँले यस पहलले राज्यमा जल यातायातको नयाँ युगको सुरुवात गर्नेछ र शहरी यातायातमा दबाव कम गर्न पनि मदत गर्ने बताउनु भएको छ। बैठकमा यो पनि निर्णय गरिएको छ कि राज्यमा कुल 44 जेटी निर्माण गरिनेछ, जबकि राष्ट्रिय जलमार्गका लागि 25 जेटीहरूको निर्माण अन्तिम चरणमा छ। बागबजार, अरिहटोला, शोभा बजार, मल्लिकघाट, रामकृष्ण घाट, बाँधघाट लगायतका मुख्य घाटको सौन्दर्यकरण मर्मतको काम भइरहेको छ। मुख्यमन्त्री श्री अधिकारीले गंगासागर मेलालाई अन्तर्राष्ट्रिय स्तरमा विस्तार गर्ने योजनामा पनि जोड दिनुभएको छ। कपिलमुनि आश्रम वरपरको तटीय क्षेत्रको विकास गरिने र तीर्थयात्रीले राम्रो सुविधा पाउने र पर्यटनलाई पनि बढावा दिने उहाँले बताउनु भएको छ। यसका साथै कोलकाता बन्दरगाह क्षेत्रमा अवैध कब्जा र अवैध गतिविधि विरुद्ध कठोर कार्यवाही गर्न पनि निर्देश दिएको छ।

0: আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত অর্থনৈতিক বৃদ্ধির সঙ্গে পরিবেশ সংরক্ষণের ভারসাম্য রেখে গোটা বিশ্বকে সক্রিয়ভাবে পথ দেখাচ্ছে। প্রধানমন্ত্রী আজ সুরাতে 18,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন। 2025-26 অর্থবর্ষে ভারতের মোট প্রকৃত অভ্যন্তরীণ উৎপাদন বা রিয়েল GDP 7.7% বৃদ্ধি পাবে বলে জানিয়েছে কেন্দ্রীয় পরিসংখ্যান ও প্রকল্প বাস্তবায়ন মন্ত্রক। আন্দামান দ্বীপপুঞ্জের কাছে শ্রীবিজয়পুরম 3-এ প্রাকৃতিক গ্যাস আবিষ্কৃত হয়েছে বলে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী আজ জানিয়েছেন। দিল্লির মালভিয়া নগরে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে 13 জন বিদেশি নাগরিকের মৃত্যু হয়েছে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। পাকিস্তানের অবৈধভাবে দখলে থাকা গিলগিট বাল্টিস্তান বিধানসভার সাধারণ নির্বাচন আয়োজনের বিরুদ্ধে ভারত তীব্র প্রতিবাদ জানিয়েছে। ভারত পাকিস্তানকে হারিয়ে পুরুষদের অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকির ফাইনালে উঠেছে। আগামীকাল তারা জাপানের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জ্বালানি খাতে আত্মনির্ভরশীলতার ওপর জোর দিয়ে বলেছেন, সারা বিশ্ব এক পরিবেশবান্ধব ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে এবং ভারত অর্থনৈতিক বৃদ্ধির সঙ্গে পরিবেশ সংরক্ষণের ভারসাম্য বজায় রেখে এই ক্ষেত্রে গোটা বিশ্বকে সক্রিয়ভাবে পথ দেখাচ্ছে। সুরাতে আজ 18,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বলেন, ভারতের মোট 250 গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষমতার মধ্যে গুজরাতের অবদানই 50 গিগাওয়াট। তিনি আরও বলেন, সৌরশক্তি থেকে পরিবেশবান্ধব হাইড্রোজেন এবং অ্যামোনিয়ায় স্থানান্তরের ক্ষেত্রে গুজরাত এক বিশেষ ভূমিকা পালন করে, যা জ্বালানি খাতে আত্মনির্ভরশীলতা অর্জনের জন্য অপরিহার্য।
1: ये जो वैश्विक संकट चल रहा है, ये दिखाता है कि एनर्जी के मामले में आत्मनिर्भरता कितनी जरूरी है। और बीते 12 वर्षों में देश ने जो कैपेसिटी तैयार की है, उसका कितना बड़ा महत्व है। 12 वर्ष पहले भारत में सौर ऊर्जा का उत्पादन नाम मात्र का था, आज हम दुनिया के टॉप 5 देशों में से एक हैं।
0: তিনি সুরাতের চক্রাকার জল অর্থনীতি মডেল এবং বর্জ্য থেকে সম্পদ উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, গত 12 বছরে এটি একটি গণ আন্দোলনে পরিণত হয়েছে। 2025-26 অর্থবর্ষে ভারতের অর্থনীতির বৃদ্ধি যথাযথ রয়েছে এবং 2024-25 অর্থবর্ষে 7.1% তুলনায় এই অর্থবর্ষে মোট প্রকৃত অভ্যন্তরীণ উৎপাদন বা রিয়েল GDP 7.7% বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় পরিসংখ্যান ও প্রকল্প বাস্তবায়ন মন্ত্রক আজ 2025-26 অর্থবর্ষের জন্য বার্ষিক GDP-র একটি আনুমানিক হিসাব এবং এই বছরের জানুয়ারি থেকে মার্চ মাসের ত্রৈমাসিক হিসাব প্রকাশ করেছে। 2025-26 অর্থবর্ষে প্রকৃত GDP 323 লক্ষ কোটি টাকারও বেশি হবে বলে অনুমান করা হচ্ছে, যেখানে 2024-25 অর্থবর্ষের জন্য GDP-র হিসাব ছিল 299 লক্ষ কোটি টাকার বেশি। প্রধানত কৃষি ও মৎস্য খাতের বৃদ্ধির কারণেই অর্থনীতির মূল ক্ষেত্রে 3.2% বৃদ্ধি দেখা যাবে বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2025-26 অর্থবর্ষে GDP বৃদ্ধির এই হারকে ভারতীয় অর্থনীতির অন্তর্নিহিত শক্তি, সংস্কারের সাফল্য এবং 140 কোটি ভারতীয়র কঠোর পরিশ্রমকে প্রতিফলিত করে বলে ব্যাখ্যা করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বলেন, ভারতের অর্থনীতি দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, সরকার জীবনযাত্রার মানোন্নয়ন, বাণিজ্যিক পরিবেশ সরলীকরণ এবং যুবকদের জন্য সুযোগ বৃদ্ধি করতে ক্রমাগত চেষ্টা চালিয়ে যাবে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সুদের হার অপরিবর্তিত রেখেছে। চলতি আর্থিক বছরে এই নিয়ে টানা দ্বিতীয়বার সুদের হার একই থাকল। RBI-এর গভর্নর সঞ্জয় মালহোত্রা আজ চলতি অর্থবর্ষের দ্বিতীয় দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণা করার সময় বলেন, মুদ্রানীতি কমিটি সর্বসম্মতিক্রমে স্বল্পমেয়াদী ঋণের ওপর সুদের হার বা রেপো রেট, অর্থাৎ যে হারে RBI অন্যান্য ব্যাঙ্কগুলিকে ঋণ দেয়, তা 5.25% অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও RBI বর্তমান অর্থবর্ষের GDP বৃদ্ধির পূর্বাভাস 6.9% থেকে কমিয়ে 6.6% করেছে। আন্দামান দ্বীপপুঞ্জের পূর্ব উপকূল থেকে প্রায় 15 কিলোমিটার দূরে শ্রীবিজয়পুরম 3-এ প্রাকৃতিক গ্যাস আবিষ্কৃত হয়েছে বলে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী পুরী বলেছেন, এই আবিষ্কার আন্দামান সাগরের জ্বালানি সম্ভাবনাকে আরও শক্তিশালী করেছে। শ্রী পুরী জানান, সমুদ্রপৃষ্ঠের 355 মিটার গভীরে প্রাকৃতিক গ্যাস আবিষ্কৃত হয়েছে। মন্ত্রী জানান, অয়েল ইন্ডিয়া বর্তমানে গ্যাসের গঠন এবং মান মূল্যায়নের জন্য নমুনা সংগ্রহ করছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2047 সালের মধ্যে উন্নত ভারত গড়ার লক্ষ্যে কাজ করছেন। ত্রিপুরায় ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের লঙ্কামুড়া সীমান্ত চৌকিতে প্রহরী সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, পূর্ণাঙ্গ উন্নয়ন অর্জনের আগে দেশকে নিরাপদ ও সুরক্ষিত করা অত্যন্ত জরুরি। শ্রী শাহ কেন্দ্রীয় সরকার স্মার্ট বর্ডার প্রকল্পের কথা তুলে ধরে বলেন, এই নতুন পদ্ধতিটি স্থানীয় অসামরিক প্রশাসনের সঙ্গে সেনাবাহিনীর সমন্বয়ের মাধ্যমে দুর্ভেদ্য সীমান্ত তৈরি করার কাজ করবে। এছাড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগরতলার কুঞ্জবনে ঐতিহাসিক পুষ্পবন্ত প্রাসাদের জায়গায় তাজ পুষ্পবন্ত প্যালেস হোটেল নির্মাণের জন্য আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। দিল্লির মালভিয়া নগরের সাম্প্রতিক অগ্নিকাণ্ডে 13 জন বিদেশি নাগরিকের মৃত্যু হয়েছে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, নিহতদের মধ্যে একজন মোজাম্বিকের, 4 জন নাইজেরিয়ার, 1 জন লাইবেরিয়ার, 3 জন কিরগিজস্তানের, 1 জন উজবেকিস্তানের, 1 জন বাংলাদেশের, 1 জন কঙ্গোর এবং 1 জন ইরাকের নাগরিক ছিলেন। ভারত রাশিয়া সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, রাশিয়া ভারতের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক শক্তিশালী এবং তা বহু বছর ধরে চলে আসছে। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি প্রসঙ্গে শ্রী জয়সওয়াল বলেন, যুক্তরাষ্ট্রের প্রধান আলোচক তার প্রতিনিধি দলসহ চলতি মাসের 1 থেকে 4 তারিখ পর্যন্ত ভারতে ছিলেন। আলোচনা ইতিবাচক ও গঠনমূলক হয়েছে বলে তিনি জানান।
2: ট্রেড ডিল কি বাত হ্যাঁ জেসা আপকো পতা থা 1 জুন সে 4 জুন আমেরিকা কে তরফ সে এক টিম ইহা আই থি উনকে নেগোসিয়েশন কে লিয়ে অর জেসা কি আপনে দেখা হোগা প্রেস বিজ্ঞপ্তি জো কমার্স মন্ত্রালয় কি তরফ সে জো জারি কিয়া গয়া কি ইয়ে বাতচিত জো দোনো পক্ষো কে বিচ মে হুই ইয়ে কাফি পজিটিভ সকারাত্মক রহি তো হাম আশা করতে হ্যায় কি আনে ওয়ালে দিনো মে ইস পে চর্চা অর হোগি অর জো অন্তরিম ট্রেড ডিল কি বাত চল রহি হ্যায় উসকো দোনো পক্ষো কে বিচ মে উসকো পুরা কিয়া জায়েগা।
0: নেপালের বিদেশমন্ত্রী শিশির খানাল 3 দিনের ভারত সফরে আজ নতুন দিল্লিতে এসে পৌঁছেছেন। তিনি বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের আমন্ত্রণে এদেশে এসেছেন। নতুন দিল্লিতে সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, শ্রী জয়শঙ্কর আগামীকাল নেপালের বিদেশমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। পশ্চিমবঙ্গে থমকে থাকা বিভিন্ন রেল প্রকল্পের কাজ পুনরায় শুরু এবং এ সংক্রান্ত অন্যান্য কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেলমন্ত্রী এবং তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামীকাল কলকাতায় আসছেন। দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে অবতরণের পর তিনি প্রথমে যাবেন নবান্নে, সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এ রাজ্যের বিভিন্ন প্রকল্প নিয়ে এক পর্যালোচনা বৈঠক করবেন। পূর্ব, দক্ষিণ পূর্ব, উত্তর পূর্ব সীমান্ত রেল ও মেট্রো রেলের জেনারেল ম্যানেজাররাও ওই বৈঠকে উপস্থিত থাকবেন। বৈঠক শেষে তথ্য সম্প্রচার মন্ত্রী আসবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রে। এরপর সত্যজিৎ রায় ফিল্ম ও টেলিভিশন ইনস্টিটিউটেও তার যাওয়ার কথা। নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে। পৃথিবীতে প্রাণের অস্তিত্ব রক্ষার স্বার্থে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে রাষ্ট্রসংঘের পরিবেশ কর্মসূচির অংশ হিসেবে বিশ্বজুড়ে 1973 সাল থেকে প্রতি বছর 5ই জুন পালিত হয়ে আসছে বিশ্ব পরিবেশ দিবস। এবারের মূল ভাবনা প্রকৃতির প্রেরণায় জলবায়ু ও আমাদের ভবিষ্যতের জন্য। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পাকিস্তানের অবৈধভাবে ও জোরপূর্বক দখলে থাকা গিলগিট বালতিস্তান বিধানসভার সাধারণ নির্বাচন আয়োজনের বিরুদ্ধে ভারত তীব্র প্রতিবাদ জানিয়েছে। এই নির্বাচন চলতি মাসের 7 তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা। ভারত তার অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছে, গিলগিট বালতিস্তান সহ জম্মু কাশ্মীর এবং লাদাখের সমগ্র কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের অবিচ্ছেদ্য ও অবিভাজ্য অংশ। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে বলেছে, পাকিস্তানের এই ধরনের প্রচেষ্টা ওই অঞ্চলে গুরুতর মানবাধিকার লঙ্ঘন, রাজনৈতিক দমনপীড়ন, অর্থনৈতিক শোষণ এবং স্বাধীনতা হরণের মতো অন্তর্নিহিত সমস্যাগুলোকে আড়াল করতে পারবে না। পাকিস্তানের অবৈধ দখলে থাকা এলাকাগুলিতে পরিবর্তন আনার যে কোনো প্রচেষ্টাকে নতুন দিল্লি দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করেছে এবং জোর দিয়ে বলেছে, এ ধরনের পদক্ষেপ এই সত্যকে আড়াল করতে পারে না যে পাকিস্তান অবৈধভাবে ভারতীয় ভূখণ্ড দখল করে রেখেছে, যা অবশ্যই খালি করতে হবে। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন নতুন দিল্লিকে রাশিয়ার 5ম প্রজন্মের যুদ্ধবিমান সুখোই SU-57 দেওয়ার এবং ভারতে এর যৌথ উৎপাদনের প্রস্তাব দিয়েছেন। এর ফলে দুদেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে। এদিকে ভারত দেশীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সুদর্শন চক্রের মূল উপাদান হিসেবে রাশিয়ার S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা থাকার কথা রয়েছে। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা সত্ত্বেও ভারত 5টি S-400 বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার জন্য রাশিয়ার সঙ্গে $500 কোটি মার্কিন একটি চুক্তি স্বাক্ষর করে। জাপানের কাকামিগাহারায় অনুষ্ঠিত পুরুষদের অনূর্ধ্ব-18 এশিয়া কাপ হকিতে সেমিফাইনালে ভারত পাকিস্তানকে 5-3 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে। ভারত আগামীকাল ফাইনালে জাপানের মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত অর্থনৈতিক বৃদ্ধির সঙ্গে পরিবেশ সংরক্ষণের ভারসাম্য রেখে গোটা বিশ্বকে সক্রিয়ভাবে পথ দেখাচ্ছে। 2025-26 অর্থবর্ষে ভারতের মোট প্রকৃত অভ্যন্তরীণ উৎপাদন রিয়েল GDP 7.7% বৃদ্ধি পাবে বলে জানিয়েছে কেন্দ্রীয় পরিসংখ্যান ও প্রকল্প বাস্তবায়ন মন্ত্রক। ভারত পাকিস্তানকে হারিয়ে পুরুষদের অনূর্ধ্ব-18 এশিয়া কাপ হকির ফাইনালে উঠেছে। আগামীকাল তারা জাপানের মুখোমুখি হবে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ শুনুন 7:50।
3: ভুটানিকার অন্তর্গত ভুটানি গীত।